0: যার 23 মা 26,000 কিলোমিটার থেকে গোলামের বিস্তার মিলিয়ে মহাকাশে আর ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 এর কোয়ার্টার ফাইনাল মা পৌঁছে আকাশবাণী পাঠি সমাচার পুরা থাকা হয় পেছা আগামীকাল সবার 7:10 মিনিটে প্রাদেশিক সমাচার সামনে শাকশো নমস্কার।
1: क्या लिखना है, मूल के सभी गाने थे मुश्किल क्योंकि वो फिल्म ही ऐसी थी और सिचुएशन ही सब ऐसी थी।
2: 23 जून शाम 4 बजे सिर्फ विविध